কেনিগিরিকা আকাশবাণী শিলংকা খুবর পুলিগা সানি জানায় কিমার বকং সানজুক খুবর গ্রেন উসুমবুট মন্ত্রী রংবাক মেঘালয় ওবা সিয়াও ভালং দাহার হরিণ গজিংওয়ান উট জুগিপাট নৌসং সুনং কালাপাঙাম হালো গজিং সাপনথুত কারেপ কারিয়াং হা কি জাইবেন রেউ কার্বি হা খাপুট মেঘালয় বাদ আসাম প্লিগ সরকার মেঘালয় ইয়ে গজিং কিং বাদ সুরক উমিয়াম বাইপাস বনপনসুক একালি কওয়ান জুগি কালি হে কিবা কিটমার বানওয়ান শেষলং নদু খান্ডেল তরিত মতো বনায় অনসদং কি নংলুম খানা সামারি বান লে রুম ইয়েং কাতা কা হাউস লিস্টিং অপারেশন বাদ পেনবনা কা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইয়া কা রেজাল্ট জং কা এক্সামিন ক্লাস টুয়েলভ আট হাজার আট পনেরো কি খবর কিবা বনিয়া উসুমবুট মন্ত্রী রংবা কজলা ও বাসং ভালং দাহার নিম কসঙ্গি উল অং বা ও মন্ত্রী রংবা কনরাদ কে সংমা উনসিম নো মাদোর ইয়া কামাত কবে দে বেট কজিং কাজাপুট হাপডেং কা আসাম বাট মেঘালয় বাট উল্লে ইয়ক্রেন বাট ক সরকার আসাম হাদিয়েন বা কতই গজলা কলা দেবথাও সরকার কব থমাই কতই গজিং ক্রেন যুগ বা আধার কলা ওয়ান হাদিয়েন বা কিপা নংসং সুনং জং কলা পাঙাম কিলাই কিন্দু ইয় উ বান পেনসং গজিং উট জিং নাম কজং কি হালো গজিং পেনথুত জুকি পাট কারবি ইয়া কি কামরেপ কি জং কি হা কি নি কি খিন্ডার সিং কি বেলালা হাব অং ব উ ডেপুটি কমিশনার বদেখমি রু ইয়া কালাপাঙাপ ও নিয়েকরেন বাট উ ডেপুটি কমিশনার ও বদেখমি রু ইয়া কসনং কারবি বা নিয়েকরেন মার দর হালো কানি গজিং ইয়াকেন আন খান বানলা পেনবেদ নো ও বা আধার উল অং রু বা ক সরকার কান পেন খেলা কি বর পাহারা হা কথা লাপাঙাপ লাবনপন কনমা বা লাথাও ইয়কি কমিটি হা কিটিকি সিনং খাপুত না বারো আরলিয়া মামলা কাতা নাকালিয়াং কা মেঘালয় বা নাকালিয়াং কা জেলা আসাম বানিয়ে পেনবেদ ইয়কি জিং কা জাপুত হা কি হিনরিউতলি কি থান কি বাদাং সাতেং হা শিলেন্টার উপুত মেঘালয় বা আসাম কা সরকার মেঘালয় নিম কী কলাপ্লি পেটবা ইয়ে জিংকিং উমিয়াম বাইপাস কবরং সুদেব তৈ থমাই সরুম জুগ জিংকিং দাম কবরিম খান বানপনলা ইকি কালি হে বানিয়া লিংবা কিবথমু বানওয়ান বানকিউ সুসলং হাদিয়েন বক জিংকিং দাম কবরিম কলাতর বাট অম সঙ্গান সু ইকি কালি হে কিবা কিটমার বানিয়া লিংবা জংকা উসুমবুট মন্ত্রী রংবা কচলা ও বলং রু মন্ত্রী কথনাথ পি ডব্লিউ ডি উবা প্রেস তুন তুনসং উলাপ্লি ইয়েকে জিংকিং কবা পনিয়া সো এক সুরক উমিয়াম বাইপাস হা কজিং এদান কাটলাং জং এম এল এ কথান উবা দামান বা লামারে লেমবাদ কিবৈ দিকে হে সরকার কথে কি জিংকিং বাদ ক সুরক কবলা সিনা লংবা কা স্পেশাল অ্যাসিস্ট্যান্স স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট স্কিম হা ক জিংলুন কবলং আরপুলাই ক্লোর তঙ্কা কজিং থমু বেলাতে ইয়কতে ক প্রজেক্ট কলং বটমিন সুক ইয়কালে কওয়ান জংকি কালি হে কি বেলা মা জিং এ হা কানি কি সিসনাম বেলা লেন কি বর পনিয়া কিল অং বা কজিং পনিয়া ই কালি কাটকুম কি কিন্দন বেলা বু কান ইয়াই বিতেং কাটকুম ক জিং পনি হুকুম জকি বর সংসার জং কা ইস কাসিলস ডিস্ট্রিক্ট কা ডেপুটি কমিশনার জক ইস কাসিলস ডিস্ট্রিক্ট কলা পনি হুকুম বান বু কিন্দন ইয়ক রকম ইয়া জকি কালি লিংবা কা জিং কিং উমিয়াম বাইপাস কবা থমাই কবালা প্লি পাটবা আনিন গসিং কথে হুকুম কলাপ্লি বাট আই লাট এগ জিয়া জং কি কালি কেটমার বাট কি বাস নাইট সুপার না কথা উমিয়াম শেষলং লিংবা কথে সুরক বাইপাস নাদু মন্তা সি কাকা সাউতরে উজমাং আট হাজার আট পনেরো কি কালি কেটমার বাট কি বাস নাইট সুপার কিলা বানিয়া লিংবা কথে সুরক নাদু কাপড় খন্ডাই বুঝি মন মেট হাদু অন্য বুঝি মন স্টেপ

কিনিগিদিক আকাশবাণী শিলং খবর বানপুলি দা ইলা সিউডর সুমরাম কিমাত কিবা কংসান জং খবর নেতাগ জানমিয়ান অন বিতেন গজিং ক্রেন হালর গজিং পেন বাই পোট আপডেং গমি ঘালে আবার কা আসাম হাদিয়েন গজিং থোং এক সরকার থামাই জং কজলা আসাম ও মেন্ডি রংবা কনরাদ সাংমা কৌয়ে লামা ও মেন্ডি রংবা কনরাদ সাংমা একি কালি কামি ঘালিয়া পুলিশ কিবা সংদর লজান লাইফৌ ক্লোর টিংকা পেটগর কতনাত পুলেট ইকি কামরুনার কিবি এডেব সাইবার ক্রাইম বাট কিচিং এ খজা হাকি খাথান খাপুত অংক ডিজিপি নংরং পেনবনা জিং রাব সরকার জল্লা দ্য আরফুলাই ক্লোর টিংকা বন কর্ষা নিকি নং এলে একাই হা কজিং পেনখ্রে ইয়াক ন্যাশনাল গেমস কি খবর কিবাবনিয়া উমেন্ত্রী রংবা খজল্লা উকনরাদ কে সংমা হে উ অং বাকবেনতা কবা আর জং খজিং এ ক্রেন বাট কাসাম হালর কি কাম খাপুত কানবতেং বিয়াং হাদিয়েন বালাদাব বন্থুং ইয়াক সরকার কবা থমাই হা খজল্লা আসাম হাবা ক্রেন চিকলাত পথাই খুবর উসংমা উল অং বা উন সাই ক্রেন নো সেন বাট উমেন্ত্রী রংবা কাসাম বান পেনবেজ নো ইয়াক হিনরিউতলি কি জাকা কিবরং এ খজা কিনথোপ ইয়াক লংপি কবর রুয়ার ক নংওয়া মাউতমুর কদেশ ডোমরিয়া ক ব্লক ওয়ান বাট ব্লক টু বাট কপসিয়ার খান্ডুলি উল অংরু বা কজিং ক্রেন ক্লাসাঙে শিপর হন্দ্রে উলাপেন স্কেম নিগজিং প্রশাং জং সরকার বান ইয়াই পেন বেদ ইয়াগ নিগজিং এ কবে এদে বট উপট উসাম হাগি থান খাপপুট কবিনতা কবিনিং কং জং কজিং এ পেন বেদ ইকি হিনরিও নাকি খাট আর তলি কি জাকা কি বে খজা কালকুট হউ বনাই লবের জং উসনাম আর হাজার আর ফু আর হাগবা বারো আর তলি কি জল্লা কিলা সয় ইয়াক সাসকুলার হা নিউ দিল্লি কা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি ইকং ইদাশিশা নংরং হে ইল অং বা কতনাত পুলেট কয়াই পেটগর কি কামরুনার কিবে দে বা সাইবার ক্রাইম কশং সুক সং সাইন বাট কিবে কিবে কি জাত কাম বানপিনতি কিনা কজিং সিঙান বা কজিং বেজিং কি পুলেট হাকলেন গজলা হাবা ক্রেন চিকিলাত পথাই খুবর ইকং নংরং ইল ক্রেন রু হলর কজিং সঙ্গ খিয়া জিং নং সং সুনং কলা পাঙাম হাকবাই দে বা কজিং কজা হাকি জাকারাব বাট কিব্রিও নগজলা আসাম কাবা কিব্রিও নগলা পাঙাব কিল অং বা কিয়া কিজিং থং গি বালা থং হক পরমেন্স নি কিজু সা পেন জুলর নো হক পরমেন মিয়েন বাট কিলা পেন পাও রু গিজিং বম সঙ্গ হুন গিজিং বম বিয়াং কিলা জিং রাব নাকি বর কিব্রে খিমি হালর কে কতনাত কলা ফা আশু ইকি বর পাহারা সাকন গথান বাট ইকং নং রং ইল অং বা অন সাকমি ইবনিয়া ইয়াক জিং লং জিংমান হাসুয়া বান সিম ইয়াক নুক নুক রাই কতনাত সোশ্যাল ওয়েলফেয়ার হাবো ড্রিম মিশন হাক জিং ত্রি লং বট বস্কো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সোসাইটি কলাপন লং ইয়াক ড্রাগ রিডাকশন অ্যান্ড ইলিমিনেশন অওয়ারনেস প্রোগ্রাম হাখন দাইলাত শিলং হনে সঙ্গি কি সামলা পুলে ক উইলিয়াম ক্যারি ইউনিভার্সিটি কিলে এশিয়াম বন্তা হাগানিক প্রোগ্রাম দা কজিং থমু বন পেন সঙ্গ থো বাই বা হালর কজিং ক্রনি গিজিং দি পেনবু আই বাট কিলা জিং সুমার কি বদন লিংবাক সরকার হাবা ক্রেন চক ডি ডি নিউজ মেঘালয়া উ প্রজেক্ট কোঅর্ডিনেটর উদ্দীপ গুরুং উল অং বা কনিক সিন জাম কথমু বন হিকাই কি সামলা সাফাং কি জিং মা জং কজিং ক্রনি বাট বন আই মিন সি এম কি বলা ngop হাগি জিং ক্রনি বন ওয়াট ই কি লাজিং রাব কিনং ইসম বন্তা কিলা রা ইকি প্লাকাত বাট কিলা ইক্রেন বাকি পাই বা কাত বাকি নং পেন ইয়া ইয়াক প্রোগ্রাম কিলা বান হালো কজিং ডন কাম জং কজিং ত্রাই লং বানতে ইয়াক ইম লং সা লং কাবালাই না উদ্রক সানমুট কি খনা এল আকাই না গজল্লা কনথোপ ইবে ইখনা খলাই স্নাম করতা কিনমি ইখমাত ইয়াক জল্লা হাগা ন্যাশনাল কুডো চ্যাম্পিয়নশিপ কাবা অনলং হাপুনে মহারাষ্ট্র নাদু খানরিয় হদু আরফ সাউথ রিক জমাং কাবা লং উমাউজাম উবখরাউ না কবন্তা গজিং এল আকাই মার্শাল আর্টস হাগা জল্লা কদিক কনহন ক কনথোপ ইয়া সাংগুট কি শিনরং বাট ইউ ই কনথাই বাট উ প্রেসিডেন্ট উ বানিয়ালাম ইয়াকি কপন ই গজিং নাংকি ও জং কচিং স্নোতনাত বানিল আখাই কুডো হাকজলা কাকুডো কদে গজিং ইলে আখাই জাপানিজ মিক্স মার্শাল আর্ট কব খ্লেলাং ই কারাতে বাট কজুডো ওয়ালাদা ইয়া কুডো অ্যাসোসিয়েশন হামেঘালিয়া লাসেং টং কুম্বা শিস নাম মনসুয়া কনি গজিং ইলে আখাই কলা ইয়ো গজিং ইথো ন সরকার জলা বাট কলা ইয়ো রু কেয়া গজিং ইরা পিসা বান পনিয়া রেকা সামুদ কি ব্রিউ হাব রা নো আশা সিভিল হসপিটাল নংস্তান হাদিয়েন বিকি লাশু তম জোর না কাদাও কজিং বা মিগি ঝোর খ্লাও না কাজা খ্লাও কো বদন হাকা থাইন মাওলান হাজান লংপি ওয়েস্ট খাস হিলস ডিস্ট্রিক্ট কাটকুম কি খুবর সানগুদ কি নং বলা স্নি কাট বাকি দঙ্গে ত্রে হাকা নি খ্লাও কি লাশা আপন থোদ হুসলাম সামুদ নাকি কি লাশাত বাদ বাম লাই জাই কি ঝোর খ্লাও কুনথোপ শি জাই বলাওয়ান রা দ ওয়ে না প্রেং জং কি উবা কাম বা উত্তে বৌদে ঝোর উবলং বন বাম হাদিয়েন বলা দেব বাম কি নিকি ব্রিউ কি লা ওট সোক পো বাট কি লা প্রে বাট কি লা খাকলি আদু বন্দা কিউ আট কমেট জংকি বালাপন কিটনো ইকি মারমার শো হসপিটাল কনিকো খুবর কো ওয়ানচপি নাক আকাশ বানি শিলং উ মেন্ট্রী রংবা খজল্লা উকনরাত কি সংমা হেক সঙ্গি উল কৌবে লামা কি খন্দাই পুসান্তলি কি কালী পুলেট কি সংদর পালাত লাইফ ফোক্লোর টিংকা
ha ka police officers mess ka bran ha golf fling shilong ban pin klan ya ka lek ka wan ba ka jingla ban be ik sha ki jingja ki ba kir ki ha ka leng ka jilla ha ka jingi lang le don lang ka director general of police ida shisha nong rang ki officer rang ba ba ki pulet ki bor ki bde khmi ki la ong ba khn nyob khn dai tli ki kali la thiet na ka scheme sarkar kme central assistance to state police scheme ki kali ki kinthop ki maruti jimny ki tata truck carriers ki mahindra mini trucks ki bus carriers but ki tata yodha na ka banta ki cid umindi rangba u ong ba sarkar kan yai pen khan ye ka tanat pulen kat kum ka juk ka banta ban pen khan ye ka jingdon ki boryada hakaleng ki than sor kendong ba ki than khapot Umentri Rangba Konrad K. Sangma hne ulaishim penta ha ka CM Connect Public Consultative Meet ha Ususo Tham Auditorium Shillong Balapanlong da katanat Urban Affairs ba ka Shillong Municipal Board ha ka jingidan lang usambut Menteri Rangba uba siyam halang dhar ka MLA Dr. Amprin Lingdon